0: একসাথে গাই সকল মিলে গানটা। ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর।
1: চুপটি তো মারে তো।